0: শেষ হল অদিগুড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 112তম ভাগ। এই ভাগরে কণ্ঠদান করেছিলেন শরত নায়ক, মন্মথ মিশ্র, সাগরিক মহান্তি এবং প্রীতিনন্দ রাউতরায়। বেতার সম্পাদনা ডক্টর বৈষ্ণব চরণ সামল, সঙ্গীত পরিচালনা শান্তনু মহাপাত্র, বর্ণনা বসন্ত মহান্তি, প্রযোজনা সুহাস মহান্তি। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটকেন্দ্র। শুণন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ও ভৌণী মানে, রাশি বুণিবা অবস্থায় থিলে চাষ পাই অধিক অমলক্ষম কিসম যেপরি প্রাচী, কলিকা, কনক, বিনায়ক ইত্যাদি চয়ন করন্তু। একরু 1.2 কিলোগ্রাম বিহন প্রতি একরে ব্যবহার করন্তু। বিহন বুণিবা পূর্বরু 3 গ্রাম সেরেসান প্রতি কিলোগ্রাম বিহন সহিত মিশাই বিশোধন করন্তু। শেষ জমি প্রস্তুতি সময়ে 6:8:8 কিলোগ্রাম যবক্ষারজান সার, ফসফরস সার এবং পটাশ সার প্রতি একরে প্রয়োগ করন্তু। বুণিবা সময়ে ধাড়ি মধ্যে 30 সেমিটর ব্যবধান এবং গছরু গছ মধ্যে 10 সেমিটর ব্যবধান রাখন্তু। আখু অঙ্গীয় বৃদ্ধি অবস্থায় থিলে যদি এহা 4-5 মাসর হয়ে যাই থাকে তবে মধ্যম ও দীর্ঘ অবধির কিসমর আখু গছকু সিধা রাখিবা পাই ভেলা বাঁধিবা কার্য করন্তু। পোক আক্রান্ত গছ, পিল এবং বিলম্বরে বাহারিথিবা পিলগুড়িকু কাঢ়ি দিয়ন্তু। 2 কিংবা 3টি আখু গছকু তলর আংশিক শুখি যাইথিবা পত্র সাহায্যরে একাঠি বাঁধি দিয়ন্তু। এই সময়ে অমৃতভণ্ডা লগান্তু। হনিডিউ, কুর্গ হনিডিউ, CO1, CO2, পুষা ডেলিসিয়স, পুষা ম্যাজেস্টিক, পুষা জায়ান্ট আদি কিসম লগান্তু। 2.5:2:5

0: 24,896 হেক্টর চাষ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 520টি রিলিফ ক্যাম্পে প্রভাবিত লোকমানঙ্কু রন্ধা খাদ্য যোগাই দিয়া যাওতিবা বেলে গৃহপালিত পশুমানঙ্কু পাই 19টি ক্যাম্প করা যাইছি। তিন দিন মধ্যে বন্যা ক্ষয়ক্ষতি রিপোর্ট দেওয়া জেলাপালমানঙ্কু নির্দেশ দিয়া যাইছি বলে রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কহিছন্তি। মহানদী ও এর শাখানদী গুলিকরে জল প্রভাব বৃদ্ধি পাইথিবারু জগৎসিংপুর জেলার কতক শিক্ষানুষ্ঠান ও যাজপুর সমস্ত শিক্ষানুষ্ঠানকু আজ ও আসন্তকালি পাই বন্ধ ঘোষণা করা যাইছি। ভদ্রক এবং খোর্ধারে আজ পাই সমস্ত শিক্ষানুষ্ঠান বন্ধ রয়েছে। আসন্তা 48 ঘন্টা পর্যন্ত কটক ধবলেশ্বর পীঠকু শ্রদ্ধা঳ুমানঙ্কু যিবাকু বারণ করা যাইছি। বন্যা স্থিতির মোকাবিলা এবং বন্যাজল মোকাবিলা করিবা পাই জলসম্পদ বিভাগ পক্ষরু 7 জন বরিষ্ঠ অধিকারীঙ্কু দায়িত্ব দিয়া যাইছি। বন্যা মোকাবিলা লাগি বিভিন্ন স্থানে 24টি ওড্রাফ, 6টি এনডিআরএফ এবং 46টি অগ্নিশম বাহিনী দল উদ্ধার কার্যে নিয়োজিত অছন্তি। অপরপক্ষে আসন্তা 24 ঘন্টা মধ্যে বিজুলি ঘড়ঘড়ি সহ প্রবল বর্ষা হওয়া নেই 13টি জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছি। কেন্দ্রাপড়ার সম্ভাব্য বন্যা পরিস্থিতিকে দৃষ্টি রাখি জেলাপাল রঘুরাম আর আয়ার অধ্যক্ষতায় জেলাস্তরীয় বন্যা প্রস্তুতি ও সমন্বয় সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকরে বৈতরণী নদীর জলস্তর, নদীবন্ধর সুরক্ষা, জল নিষ্কাশন, সম্ভাব্য প্রভাবিত অঞ্চল চিহ্নট, লোকঙ্ স্থানান্তরণ এবং বন্যা আশ্রয়স্থলর প্রস্তুতি সম্পর্কের সমীক্ষা করা যাইথিলা। অপরপক্ষে ভদ্রক জেলা শাড়ন্দী নদী রাজঘাটঠারে জলস্তর বিপদ সংকেত উপরে প্রবাহিত হেউথিবা বেলে বৈতরণী নদী আখুয়াপদাঠারে জলস্তর বিপদ সংকেত তলে প্রবাহিত হেউছি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং বলাঙ্গীর জেলার আগলপুর ব্লক অন্তর্গত রফাখাল, ডুঙ্গুরিপালি ও ভরসুজা অঞ্চলর বন্যা প্রভাবিত স্থান বুলি দেখিলে। মন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারক সহ আলোচনা করে সমস্ত সরকারি সহায়তা যোগাই দেওয়া অধিকারীমানঙ্কু নির্দেশ দিয়েছিলেন। বিধানসভার সংখ্যালঘু ওড়িয়া ভাষাভাষীঙ্ক উন্নতি পাই গঠিত গৃহ কমিটির বৈঠক বাচস্পতি সুরমা পাড়ীঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। রাজ্য বাহারে বিচ্ছিন্নাঞ্চল, সীমান্ত ও উপান্ত অঞ্চলরে ওড়িয়া ভাষা শিক্ষার প্রসার পাই বিদ্যালয়ের ভিত্তিভূমির উন্নতি, শিক্ষক নিযুক্তি, পাঠ্যপুস্তক যোগাণ এবং ছাত্রছাত্রীঙ্কু প্রোৎসাহন দেওয়া উপরে বৈঠকরে গুরুত্বারোপ করা যাইছি। কেন্দ্রাপড়া জেলার রাজকনিকা ব্লক জয়নগর খুঁটা গ্রামের সফল মৎস্যচাষী সুরেশ চন্দ্র রাউতকু রাষ্ট্রপতি ভবনর আট হোম পার্টি পাই নিমন্ত্রণ মিলিছি। শ্রী রাউত স্বতন্ত্র প্রজাতির চিঙ্গুড়ি চাষ করে সফলতা হাসল করা সহ স্থানীয় অঞ্চলরে রোজগার সুযোগ সৃষ্টি করেছন্তি। ভদ্রক জেলা প্রশাসন ও ভুবনেশ্বরস্থিত ওয়ান ফ্যুচর ফাউন্ডেশন মধ্যে সরকারি বিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা, নবসৃজন এবং দক্ষতা কেন্দ্র প্রতিষ্ঠা পাই এক বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এদ্বারা সরকারি বিদ্যালয়গুলিকের এআই, রোবোটিক্স, কোডিং এবং ইন্টরনেট অফ থিংস ভি বিষয়ের প্রশিক্ষণ দিয়াযাইপারিব। প্রধানমন্ত্রীঙ্ক অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদর যুগ্ম সচিব ডক্টর কমলাকান্ত ত্রিপাঠী দিনিকিয়া গঞ্জাম গস্তরে যাই সমন্বিত উপকূল ক্লষ্টর বিকাশ কার্যক্রমর সমীক্ষা করেছন্তি। উপকূল অঞ্চলর পরিবেশ অনুকূল, আর্থিক ও সামাজিক বিকাশ, প্রাকৃতিক বিপর্যয়, সমুদ্রকূল ক্ষয় এবং জীবিকা সমস্যার সমাধান এই পদক্ষেপর মূল লক্ষ্য। সুবর্ণপুরঠারে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কর্মশালার জেলাপাল নৃপরাজ সাহু কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার উপরে গুরুত্ব দিয়েছন্তি। রাজ্য সমগ্র শিক্ষার যুগ্ম নির্দেশক সস্মিতা সাউঙ্ক নেতৃত্বের এক দল গঞ্জাম গস্ত করে অপার আপ মাধ্যমে জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকারিতা নিয়ে সমীক্ষা করেছেন। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্য আজ এতে শুনতু বংশগত মধুমেহ এ সম্পর্কে কহিছন্তি ডাক্তার অভয় সাহু।
2: মধুমেহ রোগ যেটা আমি ডায়াবেটিস বলে কহ মেনলি এটা দুই প্রকার র, গোটে হচ্ছে টাইপ 1 আর গোটে হচ্ছে টাইপ 2। টাইপ 1 টা নর্মালি পিলা মানুষ হুয়ে আউ 40 বর্ষ পরে যে ডায়াবেটিস বাহারে তাকে আমি নর্মালি টাইপ 2 ডায়াবেটিস কহ। টাইপ 1 ডায়াবেটিস যে মানে আরম্ভরু ইনসুলিন হি সেমানকর ট্রিটমেন্টর বাট, যদি ইনসুলিন ন দিয়া যায় সেমানকর দেহ বহুত খারাপ হব, চান্স হচ্ছে জীবন বি চালিয়ে পারে। টাইপ 2 ডায়াবেটিস যেটা সেতরে কোন হুয়ে না লোক মানে মূলরু আমি কিছুদিন ওষুধ দেই পারিবা, ওষুধরে ব্লড সুগার ভালো কন্ট্রোল হুয়ে, তারপরে ধীরে ধীরে সেমানকু লাস্ট আড়ুকু ইনসুলিন মধ্যে দরকার পড়ি পারে। নর্মালি এই যে টাইপ 2 ডায়াবেটিস আর টাইপ 1 ডায়াবেটিস তাদের 85% ডায়াবেটিস হচ্ছে যেটা কি টাইপ 2 ডায়াবেটিস কোয়াজে। আর আজিকালি এই টাইপ 2 ডায়াবেটিস সবুড়ে এটা বড় চলছে। আর বড়িবার কারণ কোন না আমি গোটে কো ডায়াবেটোজেনিক লাইফস্টাইল। ডায়াবেটোজেনিক লাইফস্টাইল মানে কোন না নর্মালি যে মানে বহুত অধিকা স্নেহসার জাতীয় খাদ্য খাঁতি বা যে মানে জমা কাম কিছু করতে পশিক রহবা যে কার্য যেটা কি আজকাল মেজরিটি অফিস মানে দেখছেন মেজরিটি আমার কাম হচ্ছে বসিক কাম করা বা যে মানে বহুত অধিকা ক্যালোরি খাদ্য খাঁতি এই তিনোটি জিনিসকে মেনলি।

যায় ডায়াবেটোজেনিক লাইফস্টাইল। এই ডায়াবেটোজেনিক লাইফস্টাইল কম করে না অধিকা প্রোন করে গোটে লোকর ওজন বড়িবারে, আর ওজন বড়িবাটা হলো ইনডাইরেক্টলি গোটে রিস্ক ফ্যাক্টর এই মধুমেহ রোগ হওয়া পাই, যেটা টাইপ টু ডায়াবেটিস। আগুরু আমার ভাবুলে যে 40 বর্ষ পরে হচ্ছে এই টাইপ টু ডায়াবেটিস, আজকাল দেখা হচ্ছে স্কুল ছুঁ মানে এই টাইপ টু ডায়াবেটিস ডেভেলপ করছেন। এবে আমি যদি ভাববা যে ডায়াবেটিসটা কেমিতি কাহিঁ হচ্ছে আউ সমস্ত লক্ষণ যে বাপা মাঙ্কর থেলে হব, তো সেই বিষয়ে কহিবাক চাই যে এটা হল গোটে পলিজেনিক ট্রান্সমিশন। পলিজেনিক মানে বহুত গুড়ে জিন এই ডায়াবেটিস পিলামানঙ্কর হব না নাই সেটা পাই সে ডিসাইড করে। আউ যদি বাপা বা মা এই দুইজন ভিতর কাহাকু গোটে টাইপ টু ডায়াবেটিস হইতা, তাহলে পিলাকু হবার রিস্ক হচ্ছে এরাউন্ড 40-50%। আর যদি বোথ বাপা আর মা দুইজনক ডায়াবেটিস হইতা, তাহলে তার রিস্ক হচ্ছে মোর দ্যান 90%। যদি আমি টাইপ 1 ডায়াবেটিস দেখিবা, যেটা কি পিলামানক হুয়ে, সেমানকর বাপা মাঙ্কু যদি হইতা ডেফিনেটলি তাঙ্কর বি রিস্ক অধিকা, বট টাইপ 2 ডায়াবেটিস বলি এতে অধিকা নুহ। যদি টাইপ 1 ডায়াবেটিস রে যোথরে যদি মা কু খালি হলে, তাহলে পিলাঙ্কর হবার রিস্ক হচ্ছে বিলকুল 3%। আর যদি বাপাঙ্কু হুয়ে, তাহলে এটা হচ্ছে এরাউন্ড 6%। আর যদি বাপা আর মা দুইজনক হুয়ে, তাহলে হল 10-12%। তা মানে যদি বাপা মা দুইজনক ডায়াবেটিস, তাহলে 10-12% পিলাঙ্কু ডায়াবেটিস হব, বাকি মানুষ ডায়াবেটিস হবার কিছু রিস্ক নথায়।

0: 1256 টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে। এর দ্বারা 916000 নিযুক্তি সুযোগ সৃষ্টি হয়ে পারিছে। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের বার্ষিক 294,00,000 মেট্রিক টন ঊর্ধ্ব পরিমাণের খাদ্য প্রক্রিয়াকরণ হওয়া সহ সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাইছে বলে সে কহিছন্তি। শ্রী পাসওয়ান কহিছন্তি সম্পূর্ণ হয়েছে এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের 37,76,000 চাষী উপকৃত হয়েছন্তি। বন্যারে ওড়িশার 20টি জেলার 100টি ব্লক প্রভাবিত হয়েছে। স্বতন্ত্র রিলিফ কমিশনর সূচনা অনুযায়ী 539টি গ্রাম পঞ্চায়েত 1458টি গ্রাম ও 14টি সহরাঞ্চলর 176টি ওয়ার্ড ও 705,232 জন লোক বন্যা প্রভাবিত হয়েছে। 1,99,597 জন লোককে সুরক্ষিত স্থান এবং রিলিফ কেন্দ্রকে স্থানান্তর করা যাইছি। বন্যায় 1,335টি ঘর এবং 24,896 হেক্টর চাষ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 520টি রিলিফ ক্যাম্পে প্রভাবিত লোককে রন্ধা খাদ্য যোগাই দিয়া যাওতিবা বেলে গৃহপালিত পশুমানক পাই 19টি ক্যাম্প খোলা যাইছি। তিনি দিন মধ্যে বন্যা ক্ষয়ক্ষতি রিপোর্ট দেওয়া জেলাপাল মানুষ নির্দেশ দিয়া যাইছে বলে রাজস্ব বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী কহিছন্তি। গ্লাসগো রাজ্যগোষ্ঠী ক্রীড়া প্রতিযোগিতার ভারতীয় ভার উত্তোলক লভপ্রীত সিং পুরুষ 110 বর্গরে রৌপ্য পদক হাসল করেছেন। সেইভাবে মহিলা ডিসকস থ্রোরে সীমা কালরমনা ব্রোঞ্জ পদক হাসল করেছেন। এতসহ এই প্রতিযোগিতার অষ্টম দিন সুদ্ধা ভারতের পদক সংখ্যা 17 পৌঁছিছে। সেতিমধ্যে 3টি স্বর্ণ 10টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ পদক অন্তর্ভুক্ত। 110টি পদক সহ অস্ট্রেলিয়া পদক তালিকার শীর্ষে রয়েছে বেলে ভারত দশম স্থানে রয়েছে। তাইপেই ওপন ব্যাডমিন্টনর মহিলা সিঙ্গলস বর্গরে উন্নতি হুদা, দেবিকা সিহাগ, তানভি শর্মা ও কিরণ জর্জ কোয়ার্টার ফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছে। উন্নতি হুদা তানিয়া হেমনাথঙ্কু 20-19, 21-12 পরাস্ত করেছে। তানভি শর্মা ইন্ডোনেসিয়ার থালিতা উইরওয়ানঙ্কু 21-17, 22-20 হরাই দিয়েছে। দেবিকা সিহার ইন্ডোনেসিয়ার নি কাডেক ধিন্ডাঙ্কু 21-16, 21-15 পরাস্ত করেছে। মুখ্য সম্বাদগুলিকা পুনি থরে সার্বজনীন পরীক্ষা সংশোধন বিল 2026 সংসদরে গৃহীত। শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার ক্ষেত্রে এই বিল প্রমুখ ভূমিকা গ্রহণ করিব কহিলে প্রধানমন্ত্রী। কেন্দ্র ক্যাবিনেট বৈঠকরে পশ্চিম এশিয়া স্থিতি পরিপ্রেক্ষীরে নিয়া যাইথিবা পদক্ষেপগুলিকর সমীক্ষা। বন্যা যোগু ওড়িশার 20টি জেলার 7,00,000 ঊর্ধ্ব লোক প্রভাবিত এবং রাজ্যগোষ্ঠী ক্রীড়া প্রতিযোগিতার ভার উত্তোলনরে লভপ্রীত সিংকু রৌপ্য। সম্বাদ শেষ হেলা। অধিক সম্বাদ পাই আপনমানে নিউজ অন এয়ার ডট জিওভি ডট ইন ওয়েবসাইট এবং নিউজ অন এয়ার আপ্রে লগ ইন করিপারিবে।
1: আকাশবাণী ব্রহ্মপুর আরম্ভ করছ ওড়িশী ছন্দ এবং চম্পুর কার্যক্রম। প্রথম চম্পুটি গাইছেন্তি ভুবনেশ্বরী মিশ্র, সে গাইছেন্তি কবি সূর্য বলদেবরথ রচনার। সঙ্গীত নির্দেশনা দিয়েছেন্তি বাড়কৃষ্ণ দাস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: গীতনেচু কবিচন্দ্র কালীচরণ পটনায়ক রচনা, শিল্পী বিনতি পণ্ডা।

0: आप सुन रहे हैं विविध भारती राष्ट्रीय सेवा देश की सुरीली धड़कन।
1: শ্রোতা বন্ধু কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র আরম্ভ করছে কার্যক্রম হ্যালো ডক্টর উপস্থাপনার ধরিত্রী সহ।
2: হ্যালো ডক্টর, হ্যালো ডক্টর।

0: বউ, তো কাছে রক্ত
1: কে না তো আরে আরে পাগড়া পান খন্ডে খাই সেইটা নালি দেখা যাও থাকবে রক্ত কেউঠ আসব আরে পাগড়াটা না কন দে দে চাউল মুঠে আনিছু তো চল কুন্থে কুন্থে ফুটেই দেলে খাইবু তু
0: না বউ আজি বেপার হলানি
1: কি রে বেপার হলানি কন কহুছু
0: হ্যাঁ বউ সে কথা পরে মু আগে ডাক্তার পাখু যাউছি
1: আরে ডাক্তার আসি কন করিব মোর কন হেইছি
0: নাই বউ তু মতে সব লুচাউছু জনে ভদ্রলোক আজি মতে দয়া করে 5 টাকা দেইছেন্তি মু যাউছি ডাক্তার বাবুকু ডাকি আনিবি
1: মন্টু মন্টু আরে শুনি যা না পাগলাটা চালি গলা কেতে দিন হলা এই কাশটাকু চাপি রখি লুচেই রখিলি হলে আজ দৈব দুর্যোগকু ছোট ছুয়াটা আগে রোগটা ধরা পড়লা একরে চিন্তার বোঝ তহিঁকু তা উপরে আউ গোটে বোঝ লদি দেলি হে ভগবান তুমি হি ভরসা

0: Sentenced former Aam Aadmi Party councillor Tahir Hussain and four others to life imprisonment for the murder of Intelligence Bureau IB officer Ankit Sharma during the 2020 Delhi riots. Additional Sessions Judge Praveen Singh pronounced the sentence to all five accused after hearing arguments on the quantum. The court described the crime as a very serious incident and observed that it had shaken society. India Today said the so-called elections in Pakistan-occupied Jammu and Kashmir or POJK stand as a humiliating rejection of the Pakistani establishment. Briefing media in New Delhi this afternoon, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said Pakistani establishment continues to unleash ruthless force against peaceful civilians in POJK. He said the crackdown has resulted in the tragic death of over 40 civilians and serious injuries to many. The spokesperson said, facing a violent regime, the people have requested international organizations for an independent investigation into the unlawful killings. India urged the international community to scrutinize Pakistan's actions and hold it accountable for its atrocities. Indian boxers Preeti Pawar and Ankush Pangal have advanced to the final of their respective bouts at the 2026 Commonwealth Games. Preeti entered the women's 54kg final with a dominant unanimous 5-0 victory over Zambia's Catherine Mwape in Glasgow today. Ankush Pangal won by a unanimous 5-0 decision against Canada's Joshua Ofori in the men's 80kg semi-final. India's Unnati Hooda and Tanvi Sharma advanced to the women's single semi-final at the Taipei Open today with impressive victories in their respective quarter-finals. And that is the end of this news bulletin.
1: Akashvani Brahmapur. Shunantu Sandhya Adhivesanre Pracharita Hoyethiba Ketoti Karyakrama Samparkya Suchana. Chota Baji 15 Minute Shunibe Sriram Charita Manasa. Deshabhakti Gitote Prachar Karibu Chota Baji 25 Minute Re. 6:30 শুনিপারে একটি ওড়িয়া আলবম গীত আজির প্রসঙ্গ রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর 6:55 রাতে 7টায় প্রচার করব কতটি হিন্দি কথাচিত্র গীত জেলা হালচাল রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 7:25 কৃষি ভাই মানপাই রয়েছে কার্যক্রম বনানি এখন রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 7:30 পুণি থরে আপনার নিয়ে আসব হিন্দি কথাচিত্রর গীত রাতে আটটা 15 মিনিটে শুনিপার ওড়িয়া কথাচিত্রর গীত ওড়িয়া আলবম গীত পুণি থরে শুনিপার রাতে 8:30 রাতে 8:45 রয়েছে সমাচার সন্ধ্যা করে লেখে প্রচার করব আকাশবাণী দিল্লির বিবিধ ভারতী কার্যক্রম শুনিপার রাতে 9টায় গীত গজল প্রচার করব রাতে 10টায় ପୁଣି ଥରେ ଓଡ଼ିଆ କଥାଚିତ୍ରର ଗୀତ ଶୁଣିପାରିବେ ରାତି 10:30 ଏଥିଲା ଚଳିତ ସାନ୍ଧ୍ୟ ଅଧିବେଶନରେ ପ୍ରଚାରିତ ହୋଇଥିବା କେତୋଟି କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କୀୟ ସୂଚନା